0: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহ এতিয়া আগবঢ়াইছো সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠান।
1: মইনাহঁত, সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠানত আজি তোমালোকক এটি বাংলা গীত শিকাবলৈ লোৱা হৈছে। গীতৰ ৰচনা তথা সংগীত ডি এল ৰয়। তোমালোকে প্ৰথমতে গীতটি লিখি লোৱাচোন।
2: ধন ধান্যে পুষ্পে ভৰা, ধন ধান্যে পুষ্পে ভৰা, আমাদেৰ এই বসুন্ধৰা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফিরতে শুনো, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ফিরছে শুনো, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি সে যে, আমার জন্মভূমি সে যে, আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে, এমন কালো মেঘে, তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়,

0: কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, আকাশ তলে মেশে এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে, ফিরতে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ফিরতে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি সিখায়েঙ্গে।
0: প্যারে বচ্চো, এ বাংলা গীত ম্যায় অর মেরে সাথি শ্রী ফারুক পহলে গাকর শুনায়েঙ্গে और उसी धुन में तुम सब गाओगे, सुनो।

রুদ্রবরুয়ার কণ্ঠকীর্তি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

বিজ্ঞানসন্মত কসাইখানার আবশ্যকতার বিষয়ে এটি আলোচনা। আলোচনায় ভাগ লব ডক্টর নগেন্দ্রনাথ বর্মন, ডক্টর অজন্তা শর্মা আর ডক্টর কৈলাশচন্দ্র সমুয়ায়। আত ধরব কৃতাঞ্জলি বর্মনে। অনুষ্ঠানটির প্রযোজনা উৎপল বরার। সন্ধ্যা 6:40 মীনা চৌধুরী কণ্ঠ বরগীত। ৭:20 অর্জুন চন্দ্র পাঠক আর সংগীবৃন্দর কণ্ঠ নাম। 7:35 পূবালীর সৌর অনুষ্ঠানত খনীন্দ্র রাভা আর সংগীবৃন্দর কণ্ঠ রাভা গীত। 7:45 সংবাদ চলন্তিকা। নিশা 8:02 এই মাহর গীত, শিল্পী মিতালী চৌধুরী, সুর সংরচনা জ্যোতিপ্রকাশ দাসর। নিশা 8:10 গজলে অনুষ্ঠান। 9:00 চিত্রগীত। নিশা 9:30 ফোন ইন সমিধান, আত ধরব ইন্দ্রজিৎ দাসে। আর নিশা 10:00 রামধেনু। অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰি সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in-ত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়ার শুনবলে পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

রঞ্জিত কটকের কণ্ঠরগীতটি শুনিলে। এবার শুনাবল লৈছো অপর্ণ দত্ত চৌধুরীর কণ্ঠরীতি গীত। গীতর কথা আর প্রযোজনা কিশোর দাসৰ।

অপর্ণা দত্ত চৌধুরীর কণ্ঠ গীতি শুনিলে। শ্রোতাসকলে গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুৰ পৰা। এবার শুনাবলৈ লৈছো অসীম কুমারের কণ্ঠৰ এটি গীত, গীতিকার ফজলুল করিম, প্রযোজনা জিতেন দেৱৰ।

0: উপন্যাস পাঠ অনুষ্ঠানত শুনক উপন্যাস সম্রাট রজনীকান্ত বৰদলৈ রচিত উপন্যাস মিৰি
1: জীয়রী।
0: প্রতি শুক্রবারে নিশা 8:02 আর শনিবারে পুৱা 7:30 বজাত।

কি জানি এ ভুলু হায় হায় হায় হায় হায় নে এ ভুলু হায় হায় হায় হায় হায় হায় আমায়।

শুনাই এটি সরাই গুন গুনাই, এটি সরাই গুন গুনাই, কি হুর জানু মুখ কই শুনাই, এ জাগব তাহে পাহে পাহে মাধ।

0: জ্বলি থাকে ও মলি। নমস্কার।
1: আচ্ছা পুরি বজাই দিয়া। ভন্টি তোমার নামটো কোৱা।
2: নমস্কার, মোৰ নাম শ্ৰী মৃদুস্।

0: রং লাগে আকাশে বতাহে গছর ডালে ডালে, রং লাগে প্রতিজন অসমিয়ার মনের কুহে কুহে, বহি প্রকাশ ঘটে রঙেরে উপসা রঙালী বিহুর পয়ভরে।
1: কিন্তু এই বিহুত সবাতোকৈ আদরের সম্পত্তি হল বিহুয়ান। গুরু ঘরলৈ জ্যেষ্ঠজনলৈ বছরের প্রথম দিনা ভক্তি সন্মানেরে আগবঢ়া বিহুয়ানখনির মূল্য আন একুরেই তুলনা নহয়।
0: আর তুলনা নহয় সেনায় দিয়া বিহুয়ানখনি। তাহানিতে কোন চেনেহিয়ে কোন সেনাইক মরমর দিক দি চেনেহর বাণী বই ফুলাম বিহুয়ান দিলে, তাকে লৈ আরম্ভ হল ন জুড়িয়া জীবন। সে বিহুয়া ডেকায় গালে,

সময় আগবাঢ়ে, প্রতিটি বিহু উৎসবত অবলীলাক্রমে সৃষ্টি হল ন ন বিহুগীত, সহামনৰ সরল আকুতি বিহুগীতবুৰত প্রতিফলিত হল ধারাবাহিক সমাজ বিবর্তনের ইতিহাস।

0: পরিধি হয়ে পড়িল অধিক সংকুচিত। ধর্মীয় আচার নীতি, জাত কুল, বংশ মর্যাদার বিভেদে কোনোবা ডেকার চেনেহীর বাবে অনা হাতর কপৌ ফুল হাততে শুকুয়ালে। চেনেহর বিহুয়ানখনি দিবলৈ চেকচাই থাকুতেই বিহুর বতর যাওঁ যাওঁ হল। ব্যর্থ প্রেমিকর খুব ফুটি উঠিল বিহু গীত।
1: পাহাড় বগায় বগায় কপৌ ফুল।

Utrojo sa bison. Yandabu hondhi onujayi ahomar harit prantar, nila pahar, British sainyor godhur bujjutar bharat kopi uthil. Arambho hol ouponibeshik shashon aru shoshon. Bibortonor dhara bischinno kori samrajyabadi ouponibeshor jugedi ahil dhanotantrik samaj byabostha. Ahomar gramya jibonoloi ahil bhangonor prachondo aghat. প্রাচীন সামন্ত প্রভুর ঠাইত সৃষ্টি করা হল নতুন ধরনের জমিদারি আর রায়তী ব্যবস্থা।

0: যান্ত্রিকতার মূল্যবোধত অসমীয়া শিপিনীর সুকুমার মনৰ ঘটিল অপমৃত্যু। তাঁত শিল্পৰ পুৰণি মৰ্যাদা হৈ পৰিল কোনোবা দূৰণিৰ ৰিং।
1: আগ্ৰাসী সাম্ৰাজ্যবাদ আগবাঢ়িল দুৰন্ত গতিত, জনসমাজৰ চিন্তা চেতনাৰ গতি থমকি লল সামন্তযুগীয়া জুৰীয়া নাঙল সাৱতি। অসমৰ সোণসেৰীয়া মাটিত অধিক বেহাৰ ফন্দিৰে লুইতত উজালে কোম্পানীৰ ভাৱ। বিবর্তন, দ্রুত পরিবর্তন, উদ্যোগীকরণ, শ্রম, মুনাফা, যান্ত্রিকতার কর্কশ চিৎকার, স্তব্ধ হল হুরিয়া পেপার মাত, থমকি হেরাল গগনার গুনগুনি, মলঙ্গিল আখলর ঢোল।
0: আধুনিকতার তীব্রতাটো সামন্তযুগীয় ধ্যান ধারণাকে সাবটি থাকা অসমীয়া জীবনলৈ আহিল চরম বিসঙ্গতি। সৃষ্টি হল শ্রম বেশি খুব এজাক অসমীয়ার, আরম্ভ হল জিয়াই থাকার সংগ্রাম। অপরিচিত সভ্যতার তীব্র শোষণত তলমল পৃথিবীত অসমীয়া প্রজাই পরিচিতজনের বাতরি হেরালে।

0: খুড়া, খুড়া মানে আঙ্কেল।
1: বাহ, একেবারে ইংরেজি।
0: বুড়াজন একেবারে আচরিত ধরনের।
2: বুড়াজন একেবারে খ্রিস্টমাসের বুড়াজনের দরে, সান্তা ক্লজের দরে।
3: বুড়াজনের দাড়ি, মুখ, চুলি একেবারে ধকধককে বগা।
0: বুড়াজনের গাত একেবারে রং বিরঙের ফুলাম।

0: খুড়া, খুড়া মানে আঙ্কেল।
1: বাহ, একেবারে ইংরেজি।
2: বুড়াজন একেবারে আচরিত ধরনের।
0: বুড়াজন একেবারে খ্রিস্টমাসের বুড়াজনের দরে, সান্তা ক্লজের দরে।
3: বুড়াজনের দাড়ি মূর চুলি একেবারে ধকধককে বগা।
2: বুড়াজনের গাত একেবারে রং বিরঙের ফুলাম কোট ছিলা, একেবারে লং প্যান্টের দরে সুঙা বগা পায়জামা, মূরত টুপি সলনি ডাঙর পাগ, অসমীয় মথুরা পাগর দরে।
0: জোন বুড়াজন সার্কাসের চকর যেন পাইছো।
2: তই ঠিকই কৈছ বেলি, অঙ্গী ভঙ্গীব একেবারে বহুয়ার দরে।
1: মই ভিতর সোমাবলে পালো হকে মাথুন, তোমালকে দেখুন মই একেবারে আগুড়ি ধরিলা।
2: তুমি নো কত থাকা?
1: মই থাকো আকাশের বিশাল উড়া কাক কয় ডালিমি এনা জানে তাক।
2: ইয়ে বুড়া মানুষজনে নাচিছে,
3: আচরিত ধরে নাচিছে,
2: কি বহুয়ার দরে নাচিছে।
1: হাঁহিছা? নাহিবা নাহিবা, মই যাদুকর হিলিবিলি হিলিবিলি ফু।
2: তুমি যাদুকর নহয় দে, বহুয়া জানে পাইছো,
3: মানে ক্লাউন জককর।
1: অপমান অপমান, ঘোর অপমান, মোর অপমান অসহ্য, হিলিবিলি হিলিবিলি ফু।
2: পিছে খুড়া, মানে যাদুকর খুড়া, তুমি যে যাদুকর তার কি প্রমাণ?
1: এই পেন্ডুকনা ছোৱালীজনীৰ মুখত ইমান ডাঙৰ ডাঙৰ কথা, কি প্ৰমাণ লাগে?
0: দিয়া কিবা এটা তোমাৰ যি মন যায়।
1: হিলিবিলি হিলিবিলি ফু। শুনা, এওঁ আকাশ।
3: মই আকাশ।
1: কালিলৈ তুমি এডমিশ্যন টেষ্ট দিবা।
3: দিমতো
1: ইংলিছ মিডিয়াম স্কুলত, কনভেণ্টত, কিন্তু তুমি পঢ়াবর সকল পাহরি গৈছা।
0: তুমি আকো আকাশর কথা কি দয়ে জানিলা?
1: এই যে হিলিবিলি, মই যাদুকর, মই সকল জানো, সকলরে কথা জানো, সকলরে নামও জানো। তোমার নাম বেলি, এইটো তোমালোকর ঘর, তুমি অলপ আগতে কফি করিবলে গৈছিলা।
2: তুমি বাহিরৰ পৰা আমাৰ সকলো কথা শুনি আছিলা?
1: হিলিবিলি মিছা কথা, তুমি বেলিৰ লগত খেলিবলৈ আহিছা, তোমাৰ নাম নহয় নে জোন?
2: কিন্তু মইনো কোন, হেয়া বাৰু কোৱাচোন।
1: কোন হবা? হিলিবিলি হিলিবিলি ফু। তুমি তৰা, তুমিও খেলিবলৈ আহিছা, তোমালোক সকলোৱে একেটা চুবুৰীৰে, আজি বন্ধৰ দিনত খেলিম বুলি গোট খাইছাহি, কিন্তু বরষুণের বতরত মই নানুতে মতরত, বরষুণে তোমালোকর সকল বন্ধ করে দিলে, বাইরে যাব নোয়ারি ভিতরতে খেলা আরম্ভ করে দিলা।
0: তুমি দেখিছো যাদুকর নোহোয়া, অ্যাস্ট্রোলজার হে।
1: হ্যাঁ, অ্যাস্ট্রোলজার বলে ইংরেজি কোয়া বেলি? অ্যাস্ট্রোলজার মানে কি কোয়াশুন?
0: জ্যোতিষী।
1: বা, ইংরেজি টেন্টে জানা?
0: কেউ না জানিম, ইংলিশ মিডিয়ামত পড়ো।
2: ও, তার মানে তুমি যাদুকর নহুয়া?
1: হিলিবিলি হিলিবিলি হিলিবিলি ফু। মই যাদুকর, মই ভূত, মই প্রেত,
0: সেইবোৰ আমি বিশ্বাস নকৰো।
1: তেন্তে কি বিশ্বাস করা? মই জিন জখিনি?
3: ধুত, সেইবোৰ কৈ আজিকালি ভয় খোৱাই নে?
1: হব পায়, এওঁলোক দেখিছো কোম্পানীৰ মাছ নহয়।
2: কোম্পানির নহয়, পুকুরির পানি, নদীর পানি, বান পানি।
1: চুপ
2: চুপ
0: চুপ
3: চুপ
2: চুপ।
1: হ্যাঁ, মোর লগত টেংলাই,
2: তুমি যে আহিছা লেলাই ঢেলাই।
1: চুপ
2: চুপ
1: হিলিবিলি হিলিবিলি ফু। মই ডাঙরিয়া, মই বুড়া ডাঙরিয়া, নামঘরের বুড়া ডাঙরিয়া।
2: ইহ, তুমি হবলা কবই নোৱাৰা। আজির যুগের আধুনিক নামঘরবুর বুড়া ডাঙরিয়া পলালে নহয়, গাড়ি মটরের টেট টেট, পট পট, কলকারখানার ঘর ঘর, ঠর ঠর, টেপ ডেপ, মাইক্রোফোনত হিন্দি গানের কানফটা শব্দত, জানে মন জানে মন, পলক তেরি নজর, ইয়া হে দিল তেরা দেখতা হে কিধর। নামঘৰবোৰৰ বুঢ়া ডাঙৰীয়া পলাই পত্ৰং দিলে।
1: তোমালোক দেখিছো সাতঘাটৰ চেঙেলি।
2: চুপ,
1: বাপৰে বাপ।

0: বাপরে বাপ, তুমি তেতিয়াহলে আমার ককা।
1: ককা
2: ককা ককা ককা, দাড়ি চুলি পকা, গাটো যে ফফরা, চুলিটো পকা পকা।
1: চুপ
2: চুপ।
1: হ্যাঁ ককা, নকবা বোপাই হাত।
3: ও, এতিয়াহে লাইনত আহিছা?
1: পুরা লাইনত, একেবারে স্ট্রেট ক্লিয়ার, হাই জাম্প, হিলিবিলি হিলিবিলি। এতিয়া সকলো বাদ, বুঝিছা? তোমালোকৰ লগত অকমান হাঁহি ধেমালি ফূর্তিকে কৰো বুলিয়া ভাবিছো।
3: ও যাদুকৰী খুড়া, কিনো হাঁহি ফূর্তি কৰিবা?
1: তোমালোকৰ যি মন যায়

0: মাল্টিপ্লিকেশন অফ এ ফ্র্যাকশনাল নাম্বার বাই এ হোল নাম্বার, কিবা অর্থ আছেনে? ক্লাস ফোরো এডমিশন টেস্টত এনে ধরনের অঙ্ক কোনোবাই দিয়ে নে? এইটো নাইন টেনের স্ট্যান্ডার্ডের অঙ্ক।
1: অমু, তোমার সেই লোরালি দিনের সেই মানে 57 সালের স্ট্যান্ডার্ডের কথা পাহরি যা। রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলত এনে স্ট্যান্ডার্ডের প্রশ্নই আহে। এই লেভেলত প্রিপারেশন নকইলে কমপ্লিট করা বড় টান, জানানে?
0: কিন্তু এই সরু লড়াছালীবর মূরত এইবিল জোর করে সুমাবা না যায় নয়।
1: তুমি এই ক্ষেত্রে মাত নমতাই ভাল নেকি অমু? তুমি যে লোরাটোর ফালে একেবারে চকু নিদিয়া, আনকি এই প্রশ্নবিল এবার চকু ফুরাই চার প্রয়োজন বোধ কোনো তোমার নাই। আকাশ, কিয় মিস্টার বি কে কুমারে তোমাকে এইখানে সলভ করে দিয়া নাই নেকি?
2: দিছিল মামে।
1: তেতিয়া হলে
0: সরি কবি, এই বয়সত আকাশে এইটো অঙ্ক করার কিবা প্রয়োজন আছে বলে মই নাভাবো।
1: এই বিষয়ে তোমার লগত কথা পতাটোই মোর অন্যায়। কি হল আকাশ, মনে মনে বহি আছা কিয়?
2: এই অঙ্কটো পড়া নাই মামে।
1: কোনটো চাও? আকাশ, এই প্রবলেমবর মই তোমাক বুঝাই দিয়া নাছিলো নে? তুমি মানুহ মারি দিবা দেই, মোর এইবোৰ সকলো মনত আছে, তোমার নাই। তুমি পরীক্ষা দিবানে মই দিম? কিয়, তোমার মনত পড়া নাই? এইবোৰ মনত পড়া নাই? এতিয়াও মনত পড়া নাই? অকরার দরে মোর মুখলে কি চাই আছা? চাও বহিখন মোক দিয়া। হ্যাঁ, বহিখন লৈ বহি থাকিব নালাগে, দিয়া এইয়া এইয়া এইয়া চোৱা, তোমার চকুর আগত বহিখন এইয়া মেলি দিছো, চোৱা ভালদরে চোৱা। এইবোৰ কি? এইবোৰ মনত পৰিছে নে? মনত পৰিছে? ই চকু চকু পানি, এতিয়া এতিয়া তললৈ মূৰ কৰি কান্দি দেখুৱাইছে।
0: আ হবি হবি, তোমাৰ কি হৈছে? হৈছে কি? চাওঁ এৰিয়া, চাওঁ এৰিয়া বুলি কৈছো নাই?
1: অমু, তুমি কোনো কথাই নকবা, দোষ অকল মোৰেই, এৰি দিব লাগে। এবছৰ ধৰি একেৰাহে ঘঁহি আছো, লোৰাৰ বাবে নিজৰ সমস্ত আনন্দ ফূৰ্তি ফুৰা চকা এৰি দিলোঁ, ইয়াৰ পাছত লাগি থাকোঁতেই গৈছে মোৰ। কিমান কঠিন প্ৰব্লেম চলভ কৰিছোঁ, ভাটৌটোক শিকোৱাৰ দৰে শিকোৱাইছোঁ, আৰু এক্সামৰ আগে আগে কৈছে বোলে, ইহ মুখৰ ভাৱ এনেখন দেখুৱাইছে যেন এই অংকবিলাক জীৱনত কোনোদিনে দেখাই নাই। এৰি দিব লাগে, এৰি দিব লাগে, এৰি দিব লাগে।
0: হবি, ইট ইজ টু মাছ।
1: আকৌ এটা বছৰ নষ্ট হৈ যাব, গোটেই বছৰ ধৰি কৰা মোৰ পৰিশ্ৰম অথলে যাব। অমু, তোমাক যে স্কুলৰ মেনেজিং কমিটিৰ লগত যোগাযোগ ৰাখিবলৈ কৈছিলোঁ সেইটো কৰিলা? স্কুলত ল'ৰাটো এডমিশ্যন দিবলৈ কিমান হাজাৰ টকাৰ ডনেশ্যন লয় তাৰ খবৰ কৰিলা?

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

গীতটি পরিবেশন করা শিশুসকল হল অদিতি পল, পিহু বড়ো, সুদর্শনা রাভা, সফিয়া আর মিশিতা গগৈ। তোমালোকলৈ এবার আগবাইছো জয়ন্ত হাজরিকার এটি গীত পরিবেশন করেছে সুদর্শনা রাভায়।

বেশি বহুজি, মানুহে মানুহক কিনিব খুজি, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি। পুৰণি ইতিহাস দুহাৰিলে ভুল জানো নহ'ব কোৱা।

0: আভা রাখি।
1: ইফকো নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: এয়া আকাশবাণী তেজপুৰ। শ্রোতাসকল, এতিয়া আগবঢ়াবলৈ লৈছো কেইটিমান অসমীয়া আধুনিক গীত।

শ্রোতাই অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুরের। শ্রোতাই, আমার এই অনুষ্ঠানের পোনপটীয়া সম্প্রচার নিউজ অন এয়ার মোবাইল এপর জড়িয়েও শুনি আছে। শ্রোতাসকল, এতিয়া আগবাইছো হিন্দী অ্যালবামর গীত, শিল্পী সোনু নিগম।

0: আভা রাখি।
1: ইফকো নেনো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: বাতেন অনকহি দিল মে দবি রহ জাতি হ্যায় জো কভি তপিশ কভি খলিশ অর কভি ঘুটন বনকর হমেশা সতাতি হ্যায় ইসিলিয়ে জো কহনা হ্যায় কহ দো বরনা ইয়ন কহি ইয়াদে বনকর তমাম উম্র তুমহারা পিছা করেঙ্গি।

শ্রোতা, ইমান পরে হিন্দী বুলছবির গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। শ্রোতাসকল, এটা আমার স্টুডিওর ঘড়ীত সময় নিশা 10:30। ইয়ার লগে আমার আজির নিয়মীয় অধিবেশনের ইমানতেই অন্ত পড়িল। আমার কাইলৈ পুৱাৰ অধিবেশন মুকলি করা হব পুৱা 5:55 FM বেণ্ডৰ 102.4 MHz, আর আমার নিয়মীয় অধিবেশন মুকলি করা হব সন্ধ্যা 5:25 এই একই মিটার আর একই বেণ্ডত। আজি আমার নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল রাজীব গগৈ আর খগেসপি। ট্রান্সমিটারের দায়িত্বত আছিল নিরঞ্জন বড়ো। আনহাতে পরিবহন ব্যবস্থাত আছিল নয়ন দৈমারি। ডিউটি রুমত থকা প্রসারণ সহায়ক ইমতিয়াজ হুসেনের সৈতে প্রসারণ কক্ষরপরা আজিলৈ মই রূপলী বরা শইকিয়ায় বিদায় মাগিছো। শুভরাত্রি, জয় হিন্দ।